0: ভারে খন প্রল শৈলী হতার লাই না হয়ে আছো মেবানে বাছিজি তারে মুই পিব মিমামি মার্বলারি প্রিমা বীরা বিশেষর মুবা গঙ্গা আর গ্যালারি রি ইয়াব মই বাছু
1: মই ইয়াম বীর তয়ার তড়িবা তারে নাসর বাজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পরদি বীর ইয়াব মইলো ফারে তারে প্রে আনা সেদি
0: চ গঙ্গা আর গ্যালারি রি তত বনেবরা আছু
1: তর মি মার্বলার ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্মাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ যে মায়া চিনো বনিম রো
0: তৈলে ভনেকো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কে পাইছ ভনের এক পটক পাইলে সবাই ভন্দিও তা নেপালি ভাষামাই
1: বেশিসার নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোকমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাজ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথে মায়াকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইছ সাথে হামি কাহা ললিত কলা মা অধ্যয়ন গরেকা দক্ষ ব্যক্তি বাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং হরু বনাইনুকা সাথে বিক্রি বিতরণ গরিন্ছ
2: পবিত্র গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি শহর নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোক লংছুং প্রোপাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 0665313387 মোবাইল নম্বর 9842646648 র 9463018883
0: কি না হাসি আমি বুড়া তুলাই ফর্কিনি করি তাল বারা এই ডেন্টাল কেয়ার সেন্টার মা পুরাই দাঁত আলেছেন বুড়ালে দেখাওনালাই হলা নি তোলাই ফর্কিনি করি হাসলে কা না তো আমরা বালে নি তাল বারাইমাই রাখনু ভাও কে রে দাঁত অইলিসম্ম বলি আইছন লোকাল কুখড়াকো হাড্ডি তো চপাউছেন বুড়ালে
2: বারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালিমা নেপাল সরকারবাট মান্যতা প্রাপ্ত দন্ত সর্জন ডাক্টর অরুণ কুমার শাহদ্বারা প্রদান গরিনে সেবাহরু দাঁত সফা গর্ণে টলকাউনে র সামান্য শল্যক্রিয়া বচ্চা তথা বৃদ্ধ বৃদ্ধাকো দাঁতকো বিশেষ উপচার ভর্তি হুনেহরুকা লাগি দাঁত কলরকো সিসা রেজিন কম্পোজিট ভর্ণে নদুখাইকন দাঁত নিকাল্নে দাঁতকো এক্সরে গর্ণে নমিলেকা বাঙ্গাটিঙ্গা দাঁত সিধা গরি মিলাউনে দাঁতমা সিসা সিমেন্ট র চাঁদী ভর্ণে ফিক্স দাঁত রাখনে সাথে দাঁত ঝিক্নে রাখনে র বনাউনে মুখ গনাউনে দাঁতকো হর্ষ ঘিচাবাট রগত আউনে সুন্নিনে পিপ আউনে রোগকো বিশেষ উপচার গরিন্ছ
1: তাল বারাহী ডেন্টাল কেয়ার সেন্টার প্রালী বেশি শহর নগরপালিকা সাথ ভীমসেন স্থান লংজুং প্রোপাইটর জ্ঞানু কেসি সম্পর্ক মোবাইল নম্বর 9841632004 র 9191920981
3: हेर्ने हेराउनका साथै उपचार गर्ने हजुर तपाईँको संस्कृति संरक्षण तथा सामाजिक विकास केन्द्रमा धामी झाँक्री उत्थान समिति सञ्चालन गरिएको छ। यहाँ प्राथमिक उपचार तथा परामर्श सम्बन्धी श्री धनबहादुर असरपति गुरूद्वारा दयाको सेवाकाई गर्ने गराउने गरिन्छ। साथै समाजको अगाडि दुःख विराम रोगको विश्वासका साथ उपचार गरिने जानकारी गरायौं है त। रोगको विवरण:
4: काम्ने रोग,
3: बौलाउने रोग,
4: ढल्ने रोग,
3: मूर्छा पर्ने,
4: सपना नराम्रो देख्ने,
3: डराउने,
4: रिस उठ्ने,
3: तर्सिने,
4: खान मन नलाग्ने,
3: चिलाउने,
4: ऐठन गर्ने,
3: कम्मर दुख्ने,
4: हात खुट्टा पोल्ने,
3: चपाउने,
4: हात खुट्टा दुख्ने वा सुन्निने,
3: ज्यान करकर खाने,
4: महिनावारी गडबडी,
3: बाजोपन,
4: छारे रोग,
3: प्रेसर,
4: सुगर,
3: प्यारालाइसिस,
4: दम,
3: खोकी, टोकेको निलो दाम,
4: मान्छे हराएको,
3: सामान हराएको,
4: टुना मुना लागेको,
3: मेलमिलाप गर्न पर्ने,
4: दाँत दुखेको,
3: बिगार परेको,
4: पैसा फसेको,
3: रक्सी छुटाउने,
4: घर बान्ने,
3: पिनास भएको,
4: टाउको दुख्ने,
3: ग्यास्ट्रिक,
4: जन्डिस भएको,
3: सत्तुर नष्ट गर्ने,
4: बाथ रोग,
3: बान फर्काउने जस्ता रोगहरूको दैविक सांस्कृतिक गुरुबाट विश्वासका साथ उपचार गरिन्छ। साथै बुटी पनि बानिनेछ। हामीलाई सम्झनुहोस्, निराश हुनुहुने छैन।
4: जन्मेर कसले पो के लिएर आएको छ र मर्दा लानुको के छ?
5: सम्पर्क स्थान सुन्दर बजार नगरपालिका वडा नम्बर 9 सिउँडीबार लम्सुङ कृषक जागरण सहकारी अगाडि कृषि विकास बैंक नजिकै सम्पर्क फोन नम्बर 97 69 77 68 60 97 69 77 68 र 98 21 57 56 36 98 21 57 56 36
3: ग्रह व्यथा गुरुले दिएको ज्ञान कसलाई के था आउनुहोस् सोध्नुहोस् खोज्नुहोस् बुझ्नुहोस् आवश्यकता अनुसारको उपचार गर्नुहोस् रोगबाट मुक्त हुनुहोस् जयराम गुरुदेव।